0: नमस्ते भाइयों और बहनों, हेत इस बृहस्पतिवार के दिन आज दोनदा होखतंत मई की 7 तारीख 2026 साल में द सेवन दाग इन द फाइव्थ मान फन दिस ईयर। इस वक्त होते होते तो होइगल 6:02, 2 minutes ओवर 7:30। वेलकम टू द शो दैट ओपन्स योर आईज, द शो दैट स्पेल्स अ लॉट ऑफ एंटरटेनमेंट, सो स्वीट एंड सो नाइस, उजाला का मजा ऑफ यंग, ट्रेंडी एंड एडुकेटिव। We starten de Wake Up and Update Show.
1: Maandag tot en met vrijdag, jawel. Iedere morgen van 7:30 tot 9:00. Ujala Kamaja. Met nieuws, updates, uw horoscoop, het weerbericht, verkeersinformatie, diverse tips en heel veel andere leuke dingen. Afgewisseld met trendy hits en way back memories. Het is altijd gezellig en je blijft vlak hier. Uw gastheer, Satish Ramdat Misir. Ujala Radio. It's hot, hot, hot.
0: Het is een mooie, rustige donderdagochtend vanochtend. En ook vanochtend, mensenkinderen, wens ik u vanuit mijn gezellige zendstudio's in Amsterdam Zuidoost weer een vrolijke, frisse en gezegende ochtend toe. En uiteraard een van harte goeiemorgen, zonder zorgen. Jahabia program Kusuntehei, Hia Waha Iderude. Koning Koneken kan mee, ghar ghar mee, sagro sagro. Altijd vroeg, sabere, sabere, kejuni.